0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: হুদুম, কালাই হুদুম। আমেকানে নদিয়ায় কে মেগাহার্জ দিবেই এফএম।
1: হিতুকে এমএ ফুমিনুগ ফোরিফাওয়া তুলা হামে কেন্ন নুকেরুনু কিতেমে বাহাকেবে
2: ব্যাসকল গরাঙ্গ বিল আডুইবে খুমমে ফাহরাকু আতিবে সেনামতে গান্দে
3: হাকিকি আসরুগত মেসেজতা দিরিউলমুগে সাফ তাজিরি পাতা মিতনুগা নং হাম কুরমে ফাড়ু কিউমেন নোনান মে দুহাকুস বার বুনেলন নুকেরুন বাহকতং হিসা কোদমটকা তেবেফনা ফোর কোদে রক্ষা তরিমা হাউলে
4: হামেকনি বেনমবি ফোরওয়াগ মিউলুনহি এমএফও মিহাক দাকালা
1: মি এনগে দিরিউল মং অ্যাবেনমগে নিয়াতুগ লিয়া সিটি এনোনে
5: পুরিয়া মধ্য আহার দোস বন্দেন বরং হিমেনো আতে হামে ফং কোন্তি বাদক লোপবি
3: মিফাদা নুপুনবি ওই বাহাকেন হিতু গাওিনমা দিবেহি এফএম গে সোশ্যাল মিডিয়া আ ডিএম মে দুরিকো নোতা পিএসএম এয়া আদি হোয়াটসঅ্যাপ পুং হাতে তিনিং একে 5959 নম্বর আলগুমিন ফোনবা দিবে ফ্রং গে তি হিতু গে আড়তা আলগুমিন নিতা দেনা
1: হেমেন ইউতিরা
3: কমমে আঙ্গার দোহেগে মেন্দুর ফহ দে চহায়র হামাইকনি নুয়ে দেহে এক

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুং উমর কেফানা আলী কেফানা দেবে কালুং মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

تو قرآن گا بیان کروا فا واگتو گا اللہ ہن ایمان وا مؤمن دین گن وین صفتا ہوگے تیرین اس صفحہ کی کم کم گام اللہ وکیل کرن مریحا کم ویس ہنگا وا راو وا فرات کی کیرتی اللہ کن ہیتو گے اڈین قبول کن مریحا کم ویس اکلان گیا حوال کرن نمویس ای ekama gule gotun timaya kureven huri huriha masekkate ko nimmo maffahu mu'minun denaganeve anem muhim musifayaki ebami hunnaki bodeti vegen wa faafataka faahish kankamun mulin duru heliwe faawa baikkamuga ebami hun waakan mige maanayaki ebami hunnaki bodeti faafakamuga beleve allah shirku kuruma mihum meruma ম্যাম বফ্যানং উরে দুমা মিফদা এমমেহা বোডতি ফাফাতাকুং হুলিং এক্কিবাভেগেন্তি বেবাইকং আদি মিফদা কং কামাকি মুমিনুং কুরুমং হিতাবেস আরানে কামে নুকং মুমিনুং গে কিবাগা হুন্নন জেহে আনেম মুহিম মুসিফায়কি এবামি হুং গে মচ্চা বায়কু আনিয়াভেরিভি নমাবেস এবামি হুন্না আফুকো মাফু কুরুং নমাবেস এই الله حرام كروا فاوا كمكا ميهكو أرى نغن نهاهندكو إفاد كمكا أرى غنويج حالوغا رولي أومكي واجبك كموغا علم ورين بدالوه مومنو نكي عفوكو مافو كرا بايكا وموغا إتورا الله فرهمايا إجابة ديميهن ميغتون الله إباميهن كمكا أمر كروا فينما ekamen awah kuruman ebami hun awasse gannane adi ekalaange ebami hunge macca kamek kurum mana korawa finama ekamakun duru heliguma ebami hun awasse gannane ei ekamek kuruman amur korevumuge nuwata ekamek kurum mana korevumuge hikume emi hunnan engifa nekkamuga aviasme mu'minun faahaga koreve anem muhimmu sifayki ebami hunnaki namaz qaim kura mi hun kamuga waakan ade enamadegge wagutuga enamadegge rukuntaka sharututaka aiku enamade furihamaya genes gatuman awasse ganna bai kamuga ebami hun waakan ade mige iturun mu'minunnaki ebami hunge deena duniyege kan kamuga mashwara kura bai ade allah ebami hunna de rizq hedakon hule دي لتبعي

بسم الله الرحمن الرحیم دی بهی فم گمی گڈی کے خبر آئے کو اہن تری نامی بدل کری اہم ترملا رسمالے گہن کا مشون ایڈوانس کے گوتگا لبے ادد کی راجے گمی کے کورن بیرو گ بیا کا حوال کو گن کری گن دیا مشو تک ورے بڑو ادد کما بنارا گدرو ری کما عمرانی ترقی یاب ہے وزیر ڈاکٹر عبد اللہ مطلب پتا وجے বিনারা গেদুরুয়েরি কামা উমরানী তরাকিয়া বিহে ওয়াজির ডক্টর আব্দুল্লাহ মুত্তালিব মিহিম বিদাড়ুবি রসমাল তরাকি কুরুমগে মশুয়া গুলিগেন সিয়াসি বাই ফরাতকুং ফাল কুরেবি কাম্বুডুবুন তাকা গুলিগেন মিকমা গুলেগতুম পিএসএম নিউজ সমাউলু মাতে বমুম বিনারা গেদুরুয়েরি কামা উমরানী তরাকিয়া বিহে ওয়াজির ডক্টর আব্দুল্লাহ মুত্তালিব বিদাড়ুবি মি মশুগে দশুং আমু উসুলুং নগুদু ফাসাকে গুতুগা ফাসা নুলুবুন নমবস রসমালেগে আসলু মশু ফেশুমগে কুরিং অ্যাডভান্স গে গুতুগা বোহিয়া ওয়াইকমগে